শুনিলে আজির ভাবনা উপস্থাপনা সন্তোষ পিং আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবতর ৩৭৪তম ভাগ।

ইতার প্রতিষ্ঠাতা জন হেনরি ডোনাল্ডকর জন্মদিনটি ই দিবস পালন করা যাচ্ছে। পহেলা বিশ্বযুদ্ধ উত্তর সারা পৃথিবীকে গোটে ধারাতে বাঁধিকি রাখবার সহিত শান্তি স্থাপনা উদ্দেশ্যতে রেডক্রস ট্রুস অভিযান মূল করা যাই। 1920 মসিহাতে দিল্লিন পহেলা থর লাগি ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি গঠন করা যাই। আজ হচ্ছে বিশ্ব থালাসেমিয়া দিবস। থালাসেমিয়া গোটে রক্তবিকার রোগ। মনুষ্য শরীরটি হিমোগ্লোবিনর পরিমাণ ঠিক নাই রহলে ই রোগ হইতিছি। জনে সুস্থ লোকর শরীরটি লাল রক্তকণিকা 120 দিন তক রহেছি। হেলে থালাসেমিয়াতে আক্রান্ত লাল রক্তকণিকা 20 দিন ভিতরে নষ্ট হয়ে যায়সি। 1994 মসিহানু থালাসেমিয়া রোগর কারণ আর চিকিৎসা বাবদে লোক জনাবার লাগি দেশে ই দিবস পালন করা যাচ্ছে। সুবর্ণপুর জিলা সংস্কৃতি ভবন জিলা সামাজিক সুরক্ষা বিভাগ তরফ ভিন্নক্ষম অধিকার আইন 2016 বাবদে গোটে সচেতনতা শিবির হয়ে যাইছে। জিলাপাল অধ্যক্ষতাতে হইতিবা শিবিরটি আইন অনুসারে 21 প্রকার ভিন্নক্ষমতা ভিতর 14 প্রকার রোজগার 4% আরক্ষণ পাইবে বলে সূচনা মিলিছে। পরীক্ষা সময়াতে ফি ঘণ্টাতে 20 মিনিট অয়েতকা সময়া আর চাকরি আবেদনটি 10 বছর তক বয়স কোহল করা যিবা। পাঁচন ভিন্নক্ষমঙ্কু নেইকিরি স্বয়ং সহায়ক গোষ্ঠী গঠন করা যাই পারবা। আইন নাই মানলে 6 মাস জেল আও 10,000 টঙ্কা জরিমানা ব্যবস্থা রহিছে বলি শিবির নু জনা পড়িছে। এছনি আঞ্চলিক খবর ইন শেষ হলা। আর বেলার আঞ্চলিক খবর শুনি পারবে রাতে 7 বাজিকিরি 2 মিনিট থি। জুহার।

সকালে 7:10 স্বাস্থ্য সূচনা এর শুনবে রক্ত পরীক্ষা ও রোগ নিরূপণ এ সম্পর্কে কইছেন ডাক্তার চিত্তরঞ্জন প্রসাদ। সকালে 7:30 পরিবেশ সূচনা সংকটরে আম পৃথিবী এ সম্পর্কে কইছেন ডক্টর সমাপিকা দাস। সকালে 7:35 ভক্তি সঙ্গীতর বিশেষ কার্যক্রম অর্ঘ্যথাড়ি কণ্ঠশিল্পী বি বুদ্ধপ্রসাদ রাও, গীত রচনা ভীম ভোই, সঙ্গীত জি নারায়ণ রাও। সকালে 7:50 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী উষারাণী বারিক ও তপস্বিনী পটেল। সকালে 8:30 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী গোপাল কৃষ্ণ দাস ও মকরধ্বজ পটেল। সুগম সঙ্গীতর কার্যক্রম সকালে 8:45 কণ্ঠশিল্পী প্রমোদ কুমার পণ্ডা, প্রিয়ম্বদা রাউত ও অমিত কুমার দাস। দিন 11:05 সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী হলে দাউদ কুমার, সুনীতি বেহরা, শ্রীকান্ত মোহন বারিক ও চিন্তামণি সাহু। দিন 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। দিন 1:05 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী সুপ্রভা কুমারী পাঢ়ী এবং সুশান্ত কুমার পণ্ডা। ঘর সংসার কার্যক্রম দিন 1:20। আজ এর শুণবে অংশুঘাতর কারণ, লক্ষণ ও চিকিৎসা এ সম্পর্কে ডাক্তার অজয় কুমার মল্লিক কথাবার্তা। দিন 2:45 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। অপরাহ্ন 3:00 শুণবে কিষাণ সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা। এবং অপরাহ্ন 4:02 শুণবে নাটক হয়গো তুমে গোটে পুরস্কার পান্ত নাহিঁ, রচনা শরৎ নারায়ণ বেহেরা, প্রযোজনা বদ্রীনারায়ণ মিশ্র। আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম শুণন্তু, রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: ছাউ মারি দেবার আগনু সাবধান হন।
1: এধার শুনন্তু কার্যক্রমের পরবর্তী গীত কণ্ঠদান করেছেন তপস্বিনী পটেল, গীতিকার ববলু বাঘ।

কথাচিত্র দে দে প্যার দে র এই গীত শুণন্ত। কণ্ঠদান করেছেন অরিজিৎ সিং। গীত রচনা কুণাল বর্মা, সঙ্গীত অমাল মল্লিক।

হ্যাপি ভাগ যায়গি এই কথাচিত্রর গীত শুণন্ত। কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ, গীতিকার মুদাসসর অজিজ, সঙ্গীত সোহেল সেন।

শুনন্তু কার্যক্রমের পরবর্তী গীত কথচিত্র জবরিয়া জোড়ি কণ্ঠদান করেছেন ইয়াশিল দেশাই, গীতিকার রশ্মি বিরাক, সঙ্গীত তনিক্স বাগচী।

শুনন্ত কথাচিত্র কেশরীর গীত দ্বৈতকণ্ঠে গাইছেন অরিজিৎ সিং ও আশিষ কর, গীতিকার ও সঙ্গীত তনিষ্ক বাগচী।

ইয়াদে সুনমা সিনেমা কেবে তুমে নাহা কেবে মোনা হির এ গীত গাইছেন উদিত নারায়ণ ও মহালক্ষ্মী আইয়ার, গীত লিখিছেন মোহিত চক্রবর্তী, সঙ্গীত সজাইছেন বিকাশ দাস।

কার্যক্রম সেশন মা সিনেমা মায়ার ওই গীত গাইছন উদিত নারায়ণ আও নিকিতা দাস, গীত লিখিছন বাপু গোস্বামী, সঙ্গীত সজাইছন বিভূতিভূষণ গড়নায়ক।

শ্রোতা বন্ধু, আমি কথায় হচ্ছে বিশ্ব রেডক্রস দিবস বাবদে। ফি বছর মই মাসের 8 তারিখ ই দিবস পালন হেসি। হেনরি ডুনেন্ট, যে ই রেডক্রস অনুষ্ঠানর প্রতিষ্ঠাতা, তাঁকর জন্মদিন মে মাসের 8 তারিখ সাল 1828 সুইজরল্যান্ডর জেনেভানু সে জন্ম হয়েছিল। তাঁকর সম্মান থি তাঁকর জন্মদিনকে সুর্তা করবার লাগি ই দিন তাঁকর অনুষ্ঠানর প্রতিষ্ঠাতা হিসাবে সম্মান দেবার লাগি সারা পৃথিবীর বিশ্ব রেডক্রস দিবস পালন।

হচ্ছে। ইহাদের শুনমা আছে কি সিনেমান শ্রেয়া ঘোষালকর কণ্ঠতি এই গীত, গীত রচনা সন্দীপ নাথ, সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারি, সিনেমা আশিকি টু।

শ্রোতামানে শুনছেন হিন্দী সিনেমা গীত কার্যক্রম খোলা ঝরকা। এহাজন শ্রোতামানঙ্কর লাগি গোটে খাস সূচনা। শ্রোতামানঙ্কু ইনু জনাই দেউছু যে আজ আপন মানে আমার কার্যক্রম দুপুর 3 বজে নু সঞ্জর 5 বজে তক খালি FM মহানদী 101 MHz আউট নিউজন AIR মোবাইল অ্যাপ জরিয়ে শুনে পারবে। সাপ্তাহিক মরামতি ও রক্ষণাবেক্ষণ কার্যের লাগি এই সময় ভিতরে আমার কার্যক্রম মিডিয়াম ওয়েভ 317.5 মিটার সঙ্গে 945 কিলোহর্টজ টি উপলব্ধ নাই হুয়ে। সূচনা তো শুনলে কার্যক্রম থি ইহাদে শুনুন। সনমরে সিনেমানু গীত কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং আর অনিরুদ্ধ ভোড়া। গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা মিথুন।

ইনোসেসলা খোলা ঝরকা কার্যক্রম আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু স্টুডিওর ঘণ্টা ঘণ্টা পৌঁছেছে যাই সংখ্যা বারোটার এথর প্রচার করুচু আজর বাতায়ন কার্যক্রম কার্যক্রমের প্রথম গীতটি শুণন্তু কথাচিত্র বম্বে কণ্ঠ দিয়েছেন চিত্রা গীত রচনা মেহবুব সঙ্গীত নির্দেশনা এ আর রহমান কিন্তু তা পূর্ব জাঁবা আজ দিনের বিশেষত্ব শ্রোতাবন্ধু আজ হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রতিবর্ষ মই মাস আট তারিখে অর্থাৎ আজর দিনের এই দিবস পালিত হুয়ে এই দিনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে থ্যালাসেমিয়া রোগ এবং এর প্রতিকার বিষয়ে বিশ্বর জনসাধারণকে সচেতন করা রোগীকে সমর্থন করা এবং রক্তদানর গুরুত্ব বিষয়ে বার্তা দেওয়া জাঁলে তো আজ দিনের বিশেষত্ব এথর শুণবা প্রথম গীত কথাচিত্র বম্বে

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপরে। বৈজ্ঞানিক এবং ডাক্তরঙ্ক কহিবা অনুসারে থ্যালাসেমিয়া এক বংশগত রক্ত রোগ, যা পিতামাতাঙ্ক ঠারু সন্তানকু আসিথায়। এথিরে শরীরে হেমোগ্লোবিন উৎপাদন কমিযায়, যা ফলরে রক্তহীনতা দেখা দেইথায়। শিশুর রক্ত স্বল্পতা, দুর্বলতা, পিলিয়া বড়িবা এবং শারীরিক বিকাশরে বাধা আসিবা লক্ষণগুড়িক দেখা দেলে থ্যালাসেমিয়া হেবার সম্ভাবনা থাকে। এহা বিষয়ে আগকু কথা হবা। এথর শুনিবা ক্রিমিনাল কথাচিত্রর কুমার সানুঙ্ক কণ্ঠরে এই গীতটি। গীত রচনা ইন্দিবর, সঙ্গীত নির্দেশনা এম এম কিরাওয়ানি।

শ্রোতাবন্ধু, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসটি প্রারম্ভিক রোগ চিহ্নট, উচিত চিকিৎসা এবং নিয়মিত রক্তদানের আবশ্যকতা উপরে গুরুত্ব দিয়ে এহাকু রকিবার উপায় হচ্ছে বিবাহ পূর্বর কিংবা গর্ভাবস্থার জেনেটিক কাউন্সেলিং বা গুণসূত্র কাউন্সেলিং এবং রক্ত পরীক্ষা দ্বারা জানি তাকু রোকা যাই পারিব। এই রোগী মানুষ বারম্বার রক্ত গ্রহণ করা পড়ি থাকে। এবর্ষর বিশ্ব থ্যালাসেমিয়া দিবসর এক বিষয়বস্তু রয়েছে, যেপরি প্রতিবর্ষ এক বিষয়বস্তু পালন করা যায়। এবর্ষ পাই বিষয়বস্তু হচ্ছে হিডেন নো মোর, ফাইন্ডিং দ অনডায়াগনোসড সপোর্টিং দ অনসিন, অর্থাৎ লুকায়িত আউ নুহে অনিতানিতঙ্কু খোঁজিবা, অদৃশ্যঙ্কু সমর্থন করিবা। এই কথা সহিত শুনিবা এতরাজ কথাচিত্রর এই গীতটি, কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, অলকা ইয়াগ্নিক এবং জয়েশ গান্ধী। গীতরচনা সমীর, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

0: ভজনটি তো শুনিল শ্রোতা ভৌণী। বর্তমান খরাদিন, গ্রীষ্মর প্রচণ্ড খরা ও অধিক তাপমাত্রা শরীরের জলীয় অংশক শোষণ করুছে, ফলরে অংশুঘাতর শিকার হয়ে থাও আমি, আমি দুর্বল লাগে। এমিতি অবস্থায় ডাক্তারী চিকিৎসা শীঘ্র ন মিলিলে জীবন প্রতি ভয় রয়েছে। পুনি জন্মিত শিশু ও ছোট পিলা এ সময় অধিক যত্নর আবশ্যকতা রয়েছে। অধিক তাতিরে তাঙ্ক শরীরে নালি পড়ি যা, ঘিমিরি বাহার, জলীয় অংশর অভাব হওয়া, এমিতি অনেক। তেণুকরি এ বিষয়ে আপনার অধিক সচেতন করা আজ আপনার রক্ষিছু শিশু মানক সাধারণ স্বাস্থ্যগত সমস্যা ও তার প্রতিকার বিষয়ে এক সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা ডাক্তার প্রকাশ চন্দ্র পণ্ডা সহ সাক্ষাৎ করেছেন প্রতিভারাণী পণ্ডা।
1: আজি আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে খরাদিনের শিশু মানকর সাধারণ স্বাস্থ্যগত সমস্যা এবং তার প্রতিকার সম্পর্কে। আউ এ সম্পর্কে আমি কুয়াছি ডাক্তার প্রকাশ চন্দ্র পণ্ডা। নমস্কার ডাক্তার বাবু।
2: নমস্কার ম্যাডাম।
1: এবে তো খরাদিন আসিগাল, আর তাপমাত্রা বি সেই পরিমাণে বড়া লাগিছি। আধারণত এই সময় সমস্ত কলবল হতে খরার তাতি যোগ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা মধ্যে সমস্ত দেখা যাই থাকে। তবে আজ আমি আলোচনা করা শিশু মানকর এই সময় কি কি সব অসুবিধা দেখা যাই সাধারণত। প্রচন্ড খরার সমস্ত শোষ প্রবল ভাবে হুয়ে, আউ এই পরিস্থিতি জন্মিত শিশুক যে কি মা ক্ষীর খাও থাকে, অল্প অল্প ফুটা পাণি সে দিয়ে আবশ্যকতা রয়েছে কি?
2: এয়া সমস্ত গোটে ভ্রান্ত ধারণা যে খরা হলে আমার পাণির আবশ্যকতা বড়ি যায় এবং আমি শোষ বেশি লাগে। কিন্তু অন্য এক নিয়ম রয়েছে যে ছুয়ার আবশ্যকতা জন্মঠার ছমাস পর্যন্ত যা যা থাকে খাদ্য দৃষ্টি কিংবা পানীয় দৃষ্টি সে সবুটা পূরণ করা মা ক্ষীর যথেষ্ট। আউ মধ্য ছমাস পূর্বর যদি আমি মা ক্ষীর ব্যতীত অন্য কিছু বাহার খাদ্য দেওয়া, খাদ্য তো দূর কথা, পানি বুন্দে বি যদি বাহার দিয়া যায় তাহলে সেটা ছুয়ার লাভ ন করি ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। তেমন খরাদিনে যদি ছুয়ার পানীয় বা পানি অংশ অধিকা দরকার পড়ে তাহলে সে শীঘ্র শীঘ্র মা ক্ষীর পিইব এবং তার দরকার হোক আবশ্যকতা মেটাই পারিব। তেমন জন্মর ছমাস পর্যন্ত যেতে খরা হোক কিংবা যেতে গরম হোক ছুয়াকে খালি মা ক্ষীর দেলে সে তার আবশ্যকতা পূরণ করা যথেষ্ট। এণু বাহার পানি ফুটা হোক কিংবা অফুটা হোক বিলকুল দেওয়া আবশ্যকতা নাই।
1: তবে এই যে খরাদিনে আমি সাধারণত খরার রক্ষা পাওয়া কুলর ব্যবহার করে থাকি বা এসির ব্যবহার করে থাকি, ছোট ছুয়া মানক এসব কিছু ক্ষতিকারক কি?
2: মূল কথা হল অধিকা গরম কিংবা অধিকা থন্ডা উভয়টা সহ্য করিবার শক্তি বড় মানকর বেশি এবং যুবক যুবতী মানকর বেশি। যদি বুড়া বুড়ি কথা চিন্তা করিবা সেমানে বি

0: পাইপটি প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্ক আউ সহরাঞ্চল ন গ্যাস বন্টন ভিত্তিভূমির বিকাশ আর প্রসারণকে তুর্তি করবার লাগি ওড়িশা সহরাঞ্চল গ্যাস বন্টন নীতি 2026 বাবতে বিজ্ঞপ্তি বাহার করেছেন গৃহ নগর উন্নয়ন বিভাগ। মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত এবছর ম্যাট্রিক সপ্লিমেন্টারি পরীক্ষা লাগি আসান মূল হল অনলাইন ফর্ম ভরবার সময়। মানবিকতাকে বঞ্চাই রাখবার বার্তা নিয়ে আজ সারা পৃথিবীর পালন করা যাচ্ছে বিশ্ব রেডক্রস দিবস। ভুবনেশ্বর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উপরে দুইদিনিয়া আঞ্চলিক সমীক্ষা বৈঠক হল মূল। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রাকে শৃঙ্খলিত ভাবে সমাপন করবার নেই আজ কেন্দ্রাচল রাজস্ব আয়ুক্ত অধ্যক্ষতায় চালছে পহলা রথযাত্রা সমন্বয় বৈঠক। আইপিএল ক্রিকেট নিয়ে আজ কলকাতা রাইডর্স আর দিল্লি ক্যাপিটালস ভিতরে খেলা যা ম্যাচ সঞ্জবেলার 7:30 থি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ন খেলা যা এই ম্যাচ। আউর রাজ্যে কাল বৈশাখীর বলে বর্ষা হবার কমিছে তাতি। আইবা 6 দিন তক রাজ্যের সমুদ্র খনি আর দক্ষিণ ভাগে কাল বৈশাখীর বর্ষা হবার সম্ভাবনা। এছনির মুখিয়া খবর ইন শেষ হল এটার উত্তর মুখিয়া খবর শুনি পারবে বেলো 5 বজে।
1: আকাশবাণী সম্বলপুর এথর প্রচার করুছু নাটক হয়গো তুমে গোটে পুরস্কার পাঁত না রচনা শরৎনারায়ণ বেহেরা প্রযোজনা বদ্রীনারায়ণ মিশ্র।

0: লাজিবাই ম্যাচ, এছনির মুখিয়া খবর, ইনোসেসলাই তার উত্তর মুখিয়া খবর শুনি পারবে রাতে 8 বাজে।
1: শুনুথিলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনতু আজ আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা।

শুনতুলি হিন্দি ভক্তি গীত, কণ্ঠশিল্পী মানুষ অনুপ জলোটা, পৃথ্বী গন্ধর্ভ এবং ঈশিতা বিশ্বকর্মা। গীত রচনা করে ললিতা গোয়েঙ্কা, রিকি নাগর ও মনোজ মুন্টাসির। সঙ্গীত সংযোজনা সঞ্জীব কোহলি, সুদীপ ব্যানার্জী ও ঈশান দেব শিবদেও। আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনতু শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমের সারঙ্গী বাদন। শিল্পী হচ্ছেন উস্তাদ সাবরি খাঁ। পরিবেশন করছেন রাগ মারো বিহাগ, বিলম্বিত রচনা একদম।

তাল, দ্রুত তিন তাল। শিল্পীঙ্কু তবলারে সঙ্গত করছেন রশিদ মোস্তাফা থিরকাবা, স্বরমণ্ডলে সঙ্গত করছেন কমলা সাবরি এবং তানপুরারে সঙ্গত করছেন গুলফাম সাবরি। শুনন্তু সারঙ্গী বাদন পরিবেশন করছেন শিল্পী ওস্তাদ সাবরি খাঁ।

0: 수렴은? 수렴은?
1: 아수지 아수지 석가루 석가루 이렇게 몰아파리 낳고 저러죠 가이기 소에?
0: 가이기? 불이 빨대거리 보자로 저 가이기 불리 뭐가 후지에서 볼건? 팬트로 붙담 꺼리거라 দেখি নথিলে তো এই প্যান্টটা পিন্ধি অফিসকু পলাই যাইথান্তি প্যান্টরে বোতাম রহবনি ঘর ভিতরক লোক আসে সিগারেট খাই সিগারেট খণ্ড এনে তেনে পকাই যাচ্ছি লাইটরটা ঘরক আড়ে উভে যাচ্ছি মু কহুছি কথা কর তুমি সারাদিন ঘরে থাও না বাহারে
1: যেউঠি থাকে কোন হেলা এই সামান্য কথাটা নিয়ে এতে পাটিতুণ্ড কাহিকি শুনে বোতাম যদি না এ প্যান্টটা বদলাই দিও অন্যটা পিন্ধ নহেলে এটা খোলি দিও মু বোতাম লগাই দৌছি
0: খোলি দিও ঘরে যদি রহবাক মন লাগু নাই তাহলে সারাদিন যাই বাহারে রুহ কি তোমাকে মনা করছি
1: সকাল সকাল কোন সব যাহা তাহা কই যাওছ শুনে ঘরে রহবাক মোর মন নাই
0: যাহা তাহা কহুছি তুমি ভাবুছ মু মুহ ঘরে চালুছি নুহে তোমে বিষয়ে কিছু জানে নি তুমি যাহা খুশি তা করি বলিব আর মু আখি বুঝি সব সহি যাবি
1: কোন কোন করিছি মু খালি গোটে বুতাম নেই
0: এ বেশি সত্যি পড়িয়া দেখাই হো না ও হু ইজ দ্যাট মন্টু উত্তর দিও গিভ মি দি অ্যানসার
1: মন্টু মানে ও তুমি মো মন্টু ভাইর কথা কৌছ সে তো মো মামু পুও ভাই
0: গুলি মার তুম সে মামু পুও ভাই কুহ সে গোটে 420 মু পচারুছি তা সাঙ্গে তোমার সম্পর্ক কোন
1: তা আগর মোর গোটা প্রশ্নর উত্তর দিও তো মোহিনী সাঙ্গে তোমার সম্পর্কটা কোন
0: মোহিনী ও হ্যাঁ কিন্তু মোহিনী সঙ্গে মোর যে সম্পর্ক থাও না কাহিকি তা আগর তুমি কহ মন্টু তোমার কে
1: মো প্রশ্নর উত্তর না পাইলে তম প্রশ্নর উত্তর মু দেবিনি তুমি মো পার্সোনাল অ্যাফেয়ার্স রে ইন্টারফিয়ার করুছ
0: ও তাহলে এইটা তোমার পার্সোনাল অ্যাফেয়ার্স নহে ঠিক আছে তাহলে কহ চিন্টু কি তুমি তা সহিত গত বিজয়া দশমী দিন কুয়াড়ে যাইছিল
1: সেইটা মধ্য মো পার্সোনাল অ্যাফেয়ার্স
0: হুম দেখুছি মো ব্যতীত সমস্ত তোমার পার্সোনাল সুরমা তুমি কোন ভাবিছ তোমার যাহা খুশি তাহা করি বলিব
2: খুব ভালো জানিছি
0: বাহা আগর যদি তুমি এমতি দুশ্চরিত্র বলে জানিছান্তি
1: এই খবরদার মো চরিত্র কু নেই তুমি কিছু কই পারিব নি কই দউছি
0: নিশ্চয় কহিবি হাজার থর কহিবি তোমার কোন করিবার আছে করি নিও
1: তোমার গোটা চরিত্র কোন হো মিথ্যাবাদী কোঠিকার বাহা আগর মো বাপাঙ্কু কহি নথিল তুমি 3000 টাকা দরমা পাও বলি কোন কহি না কো জবাব দিও চুপ হয়ে রইল কাইকি
3: যোগেশ্বর বাবু জামিন কবিরাজ